0: ये तो एलिफेंट्स लगा प्रॉब्लम भी बेशी उलाया से होले भी ताते अमा खान एज ह्यूमन बीइंग्स अमा खान स्मार्ट असे अमा खान वी कैन थिंक वी कैन ट्राई टू सॉल्व द प्रॉब्लम किनि का सॉल्व करबो इतु मिलाई के ना इतु लगा भी उपाय भी करबो पारे मिलाई के ना बोही के ना कोथा मिलाई के ना और गवर्नमेंट पर भी मदद लोई के ना इतु हिसाब पर अमा खान इतु की प्रॉब्लम था कि ले भी ऑक्यूपेशनल हैजार्ड्स था कि ले भी इतु लगा एड्रेस भी 100% ना था कि ले भी टू ए लार्ज एक्सटेंट करबो पारे
1: One of the most effective strategies for conservation is the creation of protected areas. These are designated zones where wildlife and their habitats are safeguarded from human encroachment and exploitation. There are several types of protected areas, each with a specific purpose.
0: 15-20 years back, to ki ki saile bhi manukhan mari gina. খাবলে কারণ বি না হলে দূসরা কিনা কারণ বি এই তো একদম কমন প্র্যাকটিস থাকিছে হলে বি আজিকালি তো এনেকা নাই কোনবা কোনবা বস্তি খান তো কমিউনিটি রিজার্ভ খান বি ডিক্লেয়ার করে দিয়েছে আর এ তো নাগাল্যান্ডতে ইতিয়া আমা খান বস্তি মানুখান পরা ডিক্লেয়ার করা তো 160 নিশিনা কমিউনিটি রিজার্ভ হয়ে যাইছে রে আর ওই তো আন্ডারতে আমা খান 160 স্কোয়ার কিলোমিটার এরিয়া তো এ তো প্রোটেকশন আন্ডারতে আনি দিয়েছে তাতে তো পাস্তি মানুখানি তাইখান নিজের প্রোটেকশন দিয়ে আর এই এরিয়া তো তাতে হান্টিং বি ব্যান করি কিনা আছে কিংবা ফিশিং বি ব্যান করি কিনা আছে এই কারণে অলমোস্ট 1000 স্কোয়ার কিলোমিটার এরিয়া অফ নাগাল্যান্ড তো এই কমিউনিটিজ আন্ডার দে হাত তাতে প্রোটেকশন আহি আছে আর মানুখান আমাখান এই রেস্কিউ কারণ বি বেশি কলস পায় তাতে কিংবা এই এনিমাল একটা ইনজার্ড আছে তে এই আই কিনা সাইলো বি লই যাবি না হইলে তাতে এই তো কোনবা হান্টার খান বিরাই আছে কই কিনা এই তো খান খবর বি আমা খান বেশি পায় তো কব কইলে তো পেলা পরা সিচুয়েশন তো বেশি চেঞ্জ হয়েছে হইলে বি ইতিয়া বি চেঞ্জ করে বলে আরো বি স্কোপ বেশি আছে নাগাল্যান্ড তো দূসরা স্টেটস নেশনা তো না হইতে দূসরা জায়গাতে তো ফরেস্ট তো বেশি ভাগ তো গভর্নমেন্ট লাগা আছে আরো নিজের ওনারশিপ তো ছোট মোটো খানি আছে হইলে বি নাগাল্যান্ড তো একদম অপোজিট নিচিনা আছে ইয়াতে তো গভর্নমেন্ট ফরেস্ট তো ছোট আছে আর বেশি ভাগ তো প্রাইভেট ওনারশিপ আছে আর এই তো প্রাইভেট ওনারশিপ থাকা কারণেই এই তো প্রাইভেট ইন্ডিভিজুয়ালস সিভিল সোসাইটি অর্গানাইজেশনস এনজিও এই খান লাগা রেসপন্সিবিলিটি বেশি ডাঙ্গর আছে তাতে কি পায় এই তো ওয়াইল্ড লাইফ থাকিলে বি ইনসেক্ট থাকিলে বি বার্ডস থাকিলে বি গাছ খান থাকিলে বি এই লাগা প্রোটেকশন লাগা রেসপন্সিবিলিটি তো ফরেস্ট ডিপার্টমেন্ট লাগা আছে হইলে বি নিচিত থাকা কারণে আপনি খান লাগা বি তাতে রেসপন্সিবিলিটি বেশি আছে ওয়েন ইট কামস টু ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট এট দ্য ন্যাশনাল লেভেল আমা খান ন্যাশনাল লেভেলতে ডিসাইড করেছে এই তো 5% ল্যান্ড লাগা এরিয়া তো ডিফারেন্ট ইকোসিস্টেম লাগা আমা খান প্রিজার্ভ করব এই তো প্রোটেক্টেড এরিয়া নেটওয়ার্ক কয়ে মানে এই তো এরিয়া তো ওয়াইল্ড লাইফ আর বায়োডাইভার্সিটির কারণে প্রোটেক্ট করব কয়ে কিনা ওইলে বি নাগাল্যান্ডতে ফরেস্ট বেশি প্রাইভেট থাকার কারণে নাগাল্যান্ডতে তো 5% তো হওয়া নাই আমার খান তো খালি 1.5% নিচিনাই যাইছে তাতে ইম্পর্টেন্ট থাকা খান তো ইন্তাঙ্কি ন্যাশনাল পার্ক পেরিন ডিস্ট্রিক্টে ফাকিম ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কিফিরি ডিস্ট্রিক্টে আর সিংফান ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি মন ডিস্ট্রিক্টে এই তো তিনটাই মেইন আছে তো ইন্তাঙ্কি তো মোর দেন 200 স্কোয়ার কিলোমিটার সিংফান তো 23 স্কোয়ার কিলোমিটার আর ফাকিম তো 6.5 স্কোয়ার কিলোমিটার নিচিনা ন্যাশনাল লেভেলতে কোয়া তো আমা খান ডিফারেন্ট ইকোসিস্টেম প্রিজার্ভ করব লাগিব কব গেলে ফুটহিলতে একটা থাকিব লাগে মিডিলতে একটা থাকিব লাগে একদম হায়ার এলিভেশনতে একটা থাকিব লাগে টপতে একটা থাকিব লাগে কিলে মানে সব জায়গার রিপ্রেজেন্টেশন অলপ অলপ অলপ অলপ করি কিনা রিপ্রেজেন্টেটিভ এনেকা থাকিব লাগে প্রোটেক্টেড এরিয়াস খান তো কিলে মানে ফুটহিলতে কি স্পিসিস পায় এই তো টপতে না পাবো মাজারতে কি পায় এই তো ফুটহিলতে না পাবো সো এই তো কারণে স্টেট খান তো প্রোটেক্টেড এরিয়া ডিক্লেয়ার করার টাইমতে ক্রাইটেরিয়া এনেকা লয় সব ইকোসিস্টেম লাগা রিপ্রেজেন্টেটিভ অলপ অলপ করি কিনা এনেকা করব আমাখান লাগা ফাকিম তো অলমোস্ট 2600 মিটারতে আছে তো এই তো কারণে হাই অল্টিটিউড লাগা এরিয়া আছে তাতে হাই অল্টিটিউডতে কি পায় লাইক ব্লাইথ স্ট্রাগোপ্যান অর সরাও অর ক্লাউডেড লেপার্ডস অর ওয়াইল্ড ডগ সাম্বার্স এই তো খান আছে আর ইন্তাঙ্কি আর সিংফান তো ফুটহিলসতে আছে ফুটহিলসতে থাকা খান লাইক এলিফেন্টস অ্যান্ড লেপার্ড ওয়াইল্ড ডগস সাম্বার বার্কিং ডিয়ার এই তো খান আছে প্রোটেক্টেড এরিয়াতে তো আমার খান ভেজিটেশন তো নেচুরাল কি আছে তাতে এইটুই রাখি বলে আমার খান তাতে বেশি ডিস্টার্ব না করে নেচার লাগা এইটু লাগা কাম এইটু সেলফ রিজেনারেট করি বলে দিয়ে আমাখান বেশি কিবা ডিজিজ কিবা কিবি থাকিলে না তাতে বেশি ইন্টারভিন না করে কি নিকা যায় আছে নেচুরালি ইনিকা যাবলে দিয়ে কিলো মানে নেচার পড়া এই তো থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস অফ ইয়ার পড়া তাতে কি ভাল আছে এইটুই ওলাই কিনে রাখিছে এইটো কারণেই উই ডু নট জেনারেলি ডু এনি ইউ নো ইনটেনসিভ ম্যানেজমেন্ট ইন টার্মস অফ ট্রিজ অর শ্রাবস অর হার্বস তাতে কি নেচুরালি গ্রো করে এইটুকেই আহি বলে দিয়ে যদি কোনোবাই তো বেশি ওলাই যাইছে কিবা কিবি হয়ে যাইছে দেন উই ক্যান ইন্টারভিন মোস্টলি উই ডু Things have changed a lot and the perception will also change slowly. Eto kono ba to itia bi jai kina ki ba kore thake hole bi amakhan bi bishi alert ase amakhan userte thaka basti kane tuhan lohote amakhan cooperate kore aro takhan bi cooperate kore last year amakhan in tanki around the 18 basti thaka tuhan lohote MOU bi ekta chaise takhan lohote amakhan eyes and ear amakhan laga nishina এইটো থাকিব আমাৰ খান বি তাইখান লগা কি পাৰিব এইটো লগা মতব কৰিব তো তাইতো তো জইণ্ট নেচাৰেল হেৰিটেজ আছে তাইখান লগাবি ডিপাৰ্টমেণ্ট লগাবি কণ্ট্ৰি লগাবি তো এইটো প্ৰটেক্ট কৰিবলৈ তো চব চিভিল ছচাইটি অৰ্গেনাইজেশ্যন খান এণ্ড এন জি অ' খান এইটো অলপ অলপ আহি কিনে আমাৰ খান লগতে মদত দি আছে আৰু আমাৰ খান বি ফৰা তাক কোঅপাৰেট কৰি কিনে এইটো যাই আছে এইটো কাৰণে মিলাই কিনে Even if the department cannot be there all the time, these people around, if they are willing, if they cooperate, I think that will help us a lot.
1: The legal framework for wildlife protection in Nagaland is primarily the Wildlife Protection Act 1972, which the state adopted in 1981. This law prohibits the hunting of most wild animals and provides strict penalties for offenders. The Act also empowers the Forest Department to take action against illegal wildlife activities.
0: Itu bi ekta Nagaland te misconception ase koi gina itu hunting to koribo pare. To moi to ekdam clear kori ase the Wildlife Protection Act 1972 itu Nagaland te extend kori dise de Nagaland Assembly para adopt kori se আর এই পাশেতে হান্টিং তো এনি কাইন্ড হান্টিং বার্ডস থাকলে ম্যামালস থাকলে কি থাকলে বি এই সব ইলিগাল আছে এক্সেপ্ট ফিভ স্পিসিস উইচ আর ভেরি অ্যাবান্ডেন্ট লাইক ইউ নো র্যাটস অ্যান্ড ক্রোস অ্যান্ড দোজ আদার দেন দ্যাট এভরি বার্ড অ্যানিমাল হ্যাজ বিন এক্সটেন্ডেড সাম প্রোটেকশন আন্ডার দি অ্যাক্ট
1: The 1976 অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন সাবজেক্টস ফরেস্ট অ্যান্ড প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ ইন দ্য কনকারেন্ট লিস্ট under the 7th schedule, Article 246. These animals brought the central and the state government to enact laws on forest and wildlife. Furthermore, protection of wildlife and forest included under the directive principles of state policy mandates the government, which includes both central and state governments, shall protect and improve the environment and safeguard forest and wildlife of the country.
0: As human beings, we have our moral, cultural responsibility. Ito amakhan laga natural heritage ase. Amakhan laga constitution te bhi, directive principle te bhi hali gaya. Ito laga protection kuri bole do. Aro apne khan, amakhan logo te milai gina jaile, sab Nagaland te ito ami ko anishina. Bishi amakhan already change kuri dishe, aro bhi change kuri bole scope ase. To ito time te amakhan resolve vektal hoi gina. Wildlife protection karani. আমার ডিপার্টমেন্টকে কোঅপারেশন দিবলে ইনফরমেশন কিবা থাকিলে ইতুবে দিবে ডিএফও খানকে লগা কে লগতে শেয়ার করিব পারে আই উড লাইক টু আপিল অল অফ ইউ টু এক্সটেন্ড ইয়োর হেল্পিং হ্যান্ডস টুয়ার্ডস কনজারভেশন অফ লাইফ অ্যান্ড লেট নাগাল্যান্ড উইচ ইজ নন ফর মেনি গুড রিজনস ইনক্লুডিং মেনি ফেস্টিভালস অ্যান্ড দি রিচ কালচার লেট ইট অলসো বি নোন অ্যাজ এ হটস্পট ফর ওয়াইল্ড লাইফ ট্যুরিজম
1: আলটিমেটলি The future of wildlife rests on our shoulders. By supporting protected areas and upholding the laws that protect them, we can ensure that the wild places of our planet continue to thrive, not just as a habitat for animals, but as a source of wonder and inspiration for us all.

0: In the first phase of census, the house listing and housing census will be conducted. This will record details about your dwelling and housing. Let us make this effort successful through our participation. Let every person join, every household take part, and let the nation move forward. Census 2027, our census, our progress.
1: আপনি শুনিছেনে নাই, নাগালেণ্ডের সেন্সাস 2027 নিমিত্তে ঘর গিনতি কাম শুরু হয়েছে। এইটো জানকারী খান লবলে আছে।
2: ঘরতে থাকা দরকারী সুবিধা খান, খাবলে পানি, এলপিজি, ইলেকট্রিসিটি, স্যানিটেশন আর বাকি দরকারী জিনিস খান লাগা ডিটেলস লব।
1: কেতিয়া সেন্সাস অফিস মানুহন আপনার ঘরতে আহিব, ঠিকঠাক জানকারী দিবি আর ভালসে পুরা মদত করিবি।
2: আপনি খান লাগা মদত বেশি দরকার আছে।
1: আমি খান লাগা সেন্সাস,
2: আমি খান লাগা ডেভেলপমেন্ট।
3: FM Dragoban
4: 103 MHz.
3: News, music and entertainment.
4: This is FM Dragoban.
3: FM 103 MHz.
5: You're tuned into 103 FM Dragoban, and this is your Tuesday edition of Good Morning Nagaland.

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকিব লাগা মদব দি আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নাম্বার 1800 116 6660 কল করবি। বিপি হারিব দেশ জিতিব
1: এইটো জানকারি NTEP পৰা দি আছে।
2: WFM Dragoban
3: 103 MHz
2: News, music and entertainment.
3: This is FM Dragoban
2: FM 103 MHz.
4: সুপ্রভাত, সালাম আর নমস্তে। শুনে থাকা সববিলাক আপনার খান সবকে স্বাগত করে আছে আকাশবাণী এফ এম ট্রাইকপেন 110 MHz পর আনি দিয়ে আছে হিন্দি ফিল্মি গীত প্রোগ্রাম। আর আজি ফুজির আপনার খান কারণে আনি দিয়ে আছে রুমানি গীত। জি হ্যাঁ, রুমানি গীত প্রোগ্রাম আছে। যদি আপনার খান রোমান্টিক গীত খান শুনে কিনা এনজয় করবলে মন আছে কইলে মানে আহি কিনা প্রোগ্রামতে সামিল হবি। আর যদি আপনার খান এটি প্রোগ্রামতে আহি কিনা সামিল হয়ে কিনা আপনার খান লাগা কোনোবা সোচ শুনি থাকা সববিলাক আর আমি খান লগতে আপনার খালা SMS দ্বারা শেয়ার করবলে মন আছে কইলে মানে লিখি কিনা পাঠাই দিবি 9436805333। নাম্বার আকো কই দি আছে 9436805333। তো দেরি না করি কিনা শুরু করে দিয়ে আছে আজি ফুজিরলা প্রোগ্রাম। আর সবচেয়ে পয়লাতে আনি দিয়ে আছে দিল কা রিশতা ফিল্ম কি গীত, গায়ে আছে কুমার সানু, আলকা ইয়াগনিক আর খরস।

তেরে নাম ফ্লেমত আপনালোকে উদিত নারায়ণ আর অলকা ইয়াগনিক লগা আওয়াজে রুমানি হিন্দি ফ্লেমি গীত প্রোগ্রামটি শুনিলে শুনে থাকা সববিলাক দুসরা গীত আকোনা বাজাওগতে আপনার খান মেসেজেস খান আকলই দিয়ে আছে ইয়াতে লিখি কিনা পাঠাই আছে নাগুত নিউব্রা চফি ব্রাদার্স এডমেন আর আটবি আজি ফুজির প্রোগ্রামে আহি কিনা সামিল হয়ে কিনা আছে আর তার দুইজন গুড মর্নিং উইশ লগতে লিখি কিনা পাঠাই আছে আজি মর্নিং লাগা প্লে লিস্ট এ ওয়ান আছে দে শুনে কিনা এনজয় করে আছে হ্যাভ এ গ্রেট ডে আহেড কই কিনা লিখি কিনা পাঠাই আছে the Zophi brothers, Edmund and Ato, a very, very good morning to the both of you. বেশি খুশি আছে কি আপনার দুজন বি টিউন ইন করেছে আর প্রোগ্রাম বি এ ওয়ান লাগি আছে তো টিউন ইন করে থাকিবি আর প্রোগ্রাম শেষ নোহা তক সাথ দিয়ে থাকিবি কই কিনা আপনার দুজন কি বি মাং করে আছে আর ইয়াতে নিমাদি বয় আর নিমাদি গার্ল পরা বি গুড মর্নিং উইশ লগতে লিখি কিনা পাঠাই আছে আর হালচাল কিনেগা আছে কই কিনা সুধি আছে নিমাদি বয় অ্যান্ড নিমাদি গার্ল First of all, a very good morning to the both of you. Bisi bisi khushi ase aji fujir tv apnar dujon ako ahigena program lote juri ase aro yate halchal sob a1 ase thik thak ase bariya ase koi gena apnar dujon ke janai di ase aro dusra message ase দুর্গেশ নাগনপুরি প্রাকো লিখি কিনা পাঠাই আছে আর জে দিদি আজ কি বেস্ট প্রোগ্রাম কে লিয়ে শুক্রিয়া দিল সে কই কিনা লিখি কিনা পাঠাই আছে দুর্গেশজি আপনার টিউন ইন করেছে আর আজি ফজিরলা প্রোগ্রাম বি সবসে ভাল লাগি কিনা শুনে আছে তো আপনার লাগা খুশি তো মহিলা বি খুশি আছে কই কিনা আপনার কিবি জানাই দিয়ে আছে খালি টিউন ইন করে থাকিবি কই কিনা জানাই দিয়ে আছে তো শুনব কুমার সানু উদিত নারায়ণ আর অলকা ইয়াগনিক লগা ওয়াস্টে ফিল্ম আছে দিল হে তুমারা

0: গিয়াতে আপনার খালনা কলস আহিয়া শুরু হয়ে যাইছে, তো শুরু করে দিয়েছে লাইভ ফোন ইন প্রোগ্রাম। হ্যালো, জয় মাতা দি বলিয়ে, আপনার শুভ নাম?
1: মেরা নাম হ্যাঁ পূরণ বর্মা, ওর মে বাত কর রা ডিস্ট্রিক্ট জয়পুর রাজস্থান, গাঁও কা নাম অঞ্চমেল বগুলা।
0: ওকে, বলে পূরণ বর্মা জি, কেসে হ্যাঁ?
1: বস ম্যাডাম বড়িয়া হুম, আপ সুনাও।
0: মে ভি বহুত বড়িয়া হ্যাঁ। কোন সা গীত সুননা হ্যায় বল দিজিয়ে।
1: জি ম্যাডাম, ফিল্ম কা নাম হ্যায় হম সে মিলে তুম।
0: হম সে মিলে তুম, আগর ইয়ে নাহি হ্যায় তো আপ আর্মি মে কোন সা ওলা গীত সুননা হ্যায় আপকো?
1: ইসমে গানে কে বোলে মেয়ে হুঁ পাগল মুন্ডা তু হ্যায় মেরি সোন।
0: ওকে, ওর কিসি কা নাম লেনা চাহুঙ্গি?
1: সবসে পহলে তো আপ
0: হ্যায়। ওকে, থ্যাঙ্ক ইউ।
1: ও মেরা দোস্ত হ্যায় শিবালুয়াড় হ্যায়, অমল হ্যায়, বিমল
0: হ্যায়,
1: ওর রমেশ পাত্র
0: হ্যায়,
1: ও শিমলা সে রাকেশ হ্যায়, গোল্ডি বাই হ্যায়, অভিনাথ জি হ্যায়, সঙ্গীতা জি হ্যায়, আশু দো দেবনাথ হ্যায়, ও জিতনে ভি কলার লাইভ লাস্ট তক কল রেঙ্গে উন শ্রোতাও কে লিয়ে রহেগা।
0: ওকে, ঠিক হ্যায়। পূরণ বর্মা জি, আপনি জো পহলে বার জো মাঙ্গা হ্যায় ও নাহি থা, ফির ভি দোবারা জো আপনি মাঙ্গ কিয়া হ্যায় ও হ্যায়, আপ সুনিয়ে ওর এনজয় কিজিয়ে, ওর কল করনে কে লিয়ে শুক্রিয়া।
1: থ্যাঙ্ক ইউ ম্যাডাম,
0: ওয়েলকাম। শুনি থাকা সববিল প্রোগ্রাম, সবসে পহিলাতে আনি দিয়ে আছে আর্মি ফিল্ম কে গীত গাইছে অলকা ইয়াগনিক আর বিনোদ রাথর। আর এই গীতটি শুনবলে মন হয়ে গে আমি খানতে কল করে গে মাং করেছে, অল দ্য ওয়ে ফ্রম রাজস্থান কল করেছে পূরণ বর্মা। আর তারপর এফ এম ট্রাকপেন লা কিছু মান্থ দোজ খানকে আর যান বি আজি লাইভ ফোন ইন প্রোগ্রামটি আই কিনা সামিল হয়ে গে আছে, আপনার খান সবকে ভি ডেডিকেট করে দিয়ে কিনা মাং করেছে। তো শুনিয়া শুরু হব আর্মি ফিল্ম কি গীত।

দিল সে ফ্লেমত আপনালোকে সুখবিন্দর সিং আর সপনা অবাস্থি লগা অবাস্থিক গীত শুনিলে শুনে থাকা সববিলাক দিল সে ফ্লেম কি গীত লগতে ইতিয়া সময় কারণে হিন্দি ফ্লেম ইগেজ প্রোগ্রাম দিয়া ইয়াত প্রসেস করে দিয়ে আছে। ইতিয়ার অল্প পছতে আপনালোকে শুনবলে পাব এফ এম রেইনবো রিলে প্রোগ্রাম আর এফ এম ট্র্যাকপেন 110 মেগাহার্টজ আপনার খানতে আক ওয়াপাস আহিব সাম 3 বাজি। আজি সুবে 9:30 পরা ইতালে যান বিয়া সাথ দিছে আপনার খান সব উপরতে খুশি জানাই দিয়েছে আর আমি খান জলদি পরা আকো লকুরা হব।

0: FM 드래그 밴. 뉴스, 뮤직, 엔터테인먼트. FM 103 메가헤르츠.
1: Good evening, this is the traffic update for 30 PM. If you're taking the route from Moncler to BHQ Junction, the status of traffic is moderate at northbound and it's light at southbound. From BHQ Junction to Major Junction, the status of traffic is light at northbound and it's heavy southbound with the alternate route at Lady Miles Road. From TCB to Razu Point, from Razu Point to Census Point, and from High School Junction to Census Point, from NHK Junction to Census Point, the status of traffic is light on both north and southbound, respectively. That's the traffic update at 4:30 p.m. The next traffic update will be at 5. Stay tuned for our Rural Connect, followed by a local artist.
2: Edo Agashwini Kohima. Pula, RJ Amra Positive Program, Hunitake Vilak Sokke, Amikan Laga Program de Sogat Kurese, RJ Rural Connect Program de Kogule Takia Kutado, Soil Erosion and Its Control, Itulaga Opori, Kunba Kutakui de Bulumunase, Soil Conservation, Itulaga Nichide Kam Kurija to Amikan Sailimani, Kali Mati Haraija, Ituki Kiniga Pun Kuribo, Nuliva Ituki Kiniga. How Gregina Rakibo, itu iklan hoy. Kindu Kisman Major, Mati Nimide, Luitakia, Aro Mati Tifek Wigana Takia, Nulibi, Tawai Kisman Bilak Julagana, Matike Jukum Korea, it wants up to Correction Korea, Mani Pal Kurubule, Rasta Bisaria, Nuliba, Crop Rotation Kiniga Kurubulage, Aro Irrigation Aro Nalabanikan Kiniga Rakibulage, it wants up to Soil conservation laga nichire kuribuli kam lagya itu tikibu pariyase. Enika soil conservation bra kam kuria tu huile mati ektare kiniga productivity pishi hobuliti bo. Nuhile bi mati laga fertility aro mati laga quality itu saigana mati ektare kiniga productivity kurigana pal banabu parivo. Itu laga maintenance sop kam tu kuribuli tuhargar laga kuta ekta takiyase. আমি আনসব মানুষ জানি আছে মাটি তো হে খালি মানুষের জীবন কারণে রিসোর্স থাকে একটা আছে বলে আমি খান জানিব পারি আছে তো এটো নিচিনা মাটি একটা জায়গাতে কিনা খেতি বাড়ি কাম করি না যাব লাগে এটো সব মাটি কি হে খেতি কাম করে মানুষের বড় ডিপেন করে না থাকি আছে মাটি লাগা উপরে সোয়েল এরোশন করে মূল হারাই যা এটো কোন সব সাইলি মানে খেতি কাম করে মানুষের নিমিতে Tuk pungja aro pabna na pungja ekta thakia sibile puchibu pare ase. Soil erosion kwa do hile khali amikhan laga chaka ekla din hoi. Idu do dunia pura de global issue ekta thakia ase. Soil erosion hoa karani economic development di bishi loksan lok pai. Nuhili bi amikhan laga environmental tadi bi piyabra chui thakia idu kubu pare ase. Iria amar state Nagaland do aigana saili mane amikan la chaka do uncha jaka hilly areas khan ni thaki ase aro kunba jaka do slope pi thaki ase hoile bi pishi pak amikan uncha jaka pahari jaka toi thaki idu garne amikan laga chaka do mati hariya laga chaka iniga bi kubu pare ase iria sai cha di hoile amikan chaka do mati harai jai klan hoigana kisman mati nostu hoi thakia landslide hoi gana mati jai ja aro jaga jaga de piyabra mati nostu hoi dake to amikan tikibu pare ase amar state Nagaland to hoile pani prukun pishi babuli pare laga ekta thaki ase itu nimite bi amikan mati mul khan bilak harai ja soil erosion kore to amikan utai bi tiki thake ahi gana idia tinda mati harai ja laga kisman rasta do saile mani ekta do thaki ase hawa laga erosion aro dusra do water erosion aro disra do tillage erosion eniga tinda kisman do thaki ase etu sopi saile mani amigan thakia laga chaka aro mati nimiti problem ani dia laga ase bile amigan kubu pare hawa mari sikuli bi mati aro mati logadi particles thakia etu kan hawa bra urigana mati ge nostu kuria etu ekta thaki ase aro pani bra nostu ani dia do hile kwanishina pishipa summer home moide program pani tangura ahi taki itubra mati ke lokson bai dake aru dusra do tillage erosion etu bi ekta thaki ase mane etu slope jaka eniga khan de na jani gana mati mol do harai jai thakia etu bi ekta problem thaki ase etu nimite etia kua laga process sob to soil erosion laga niche te hi thake to eniga mati harai jai thakia etu ke control kuribo karane kunba major kan to amikan sai lobo acronymic soil conservation tarkane dia laga tariga kunba do saile mani edu mati harai ja eduge komde kurubo nimite crop rotation etu ekta thaki ase mani mate ekta jaga de udai kisman gas sabji nuleba kilaga crop holibi pala bale kurigna rupai dagi shigule edu brabe mati ge pachai gena rakhibo pare ase aru inga crop rotation hoa nimite mati laga erosion mati upor de thakia harai thakia loi chai thakia etu kibi komdi krobuli paria etu koi ase crops kan to hele legume crops or cereal crops etu tuita chati bilak to pala bale kurigna mati ekta jaka de holibi ropai thaki sikule etu bra mati harai jage komdi krobu pare ase dusra ekta to ase stripe cropping koi thaki mane mati harai ja do hele amigan chani jani gana harai ja eniga bin hoi amigan nathi ki gana na jani gana hawa bra loi ja nulba burgum bani ahia dem de asti asti bra mati do harai jai dage itni mide stripe cropping laga to bi ekta tarika phala se johar pachra arumb koi idgon bila itu bi line kuri gana mati chawule chaka eniga de line kuri gana ropai shikule itu bra bi upor laga mati harai dage kumdi hoi dage itu ki pachabu pare ase itu laga system do pisi jaga de practice kori thage itu bi crop rotation nishinai thage ase kintu crop kan do line bra rupai gana janimide mati ge asti bra harai thage itu kan ge thori gana rakhia itu laga tarika ekta thage ase aro tisra do ase mix cropping itu bi ekta tarika ase mane mati jaga ekta de alag alag sabji nahileba crop pilak ekki logati milai gana rupia bra mati harabule thakia etu kibe pachabu pare ase etu kan jati bilak to hoile wheat gram copy aro mukoi bilak ekta mati jaga de ekki logote rupai sikule bi etu brabe mati ke pachabule pare ya etu koi ase aro jarda wala do thagi ase intercropping etu laga tarika to bi mati ke pacha laga ekta ase mani chakka do sai gana gas pe lagabo aro maju de spices la crop nishina bi lagabo pare nahile bi agriculture laga crops bilak itu mati ke thik pra tar churi bra mati ke tani gana rakhe laga itu hisab te intercropping tu bi kam kore shi gole itu bra bi mati ke pache gana rakhibo pare ase aro dusra to hele management mani mati organic manure itu kan bra mati kini ga jotun kori gana rakhibo lagi itu tarika ekta thaki ase khiti de amigan organic manure itu chola garne harai takya komde korbo pare laga ekta thaki ase mani itu mathe ekta de harabuli thakya mathe ekta de kiman thakibo lagi itu laga hisab de rakhibuli pare de itu ekta tarika phal ase itu la tarika kam korbo nimiti hole green manure nulba stew aro compost enega kan loi gana mathe de rakishi kole itu brabi hawa maria homwe nulba brugam pani ahia time de mati pishi do naharai gana pon kriya garne mati ge pachabu pareya etu tarika to phalikta ase aro dusra do hele mulching kam kriya etu brabi mati ge pachabule pareya etu koi ase mane mulching do hele kheti laga mati ekta de kuntu kas pata nohile bi dusra crop etu kan bra mati ge pon krigina rakhi thake etu ge koi ase etu hele khali gas pata itu nohile bi stew kan bi hobo pare mukoi laga pata gas pila kheti de phelawole thakia gas pila ki ki thaki ase stew kan pachi gana thake itu sob do loi gana mati khali deke homoi de pon kori gana rakhisi gule itu brabe mati ge pachabole pare aro por mati polai jabole thake itu ge pon kori gana itu ge pachabo pare itu ekta tarika phal ase aro ekta do management of crop koi thake এইটো আমি কান খেতি লগা মাটিৰে কিছুমান শাক চব্জিবিলাক ৰোপিয়াই দিলে কি সময়ৰে ৰোপায় ইদো ফাল ব্রাচান গাড়ি চানিগে না থাকি বলে লাগিয়া ইটু লাগা দারেগা কই আছে ওদাইবি সামার সময় দে প্রকন পানি তো আহি থাকে তো এদো প্রকন আহিয়া সময় দে কি লাগা ক্রপরা মাটিকে বাঁচাব পড়ে আছে ইটু হিসাব চাই না ক্রপবিলাক তো মাটি দিয়ে রোপাইছে বলে ইটুপরা মাটিকে বাঁচাবলে পারে লাগা কই আছে আর মেকানিক্যাল লই কিনা কাম করবলে পারে এখন বি পিছিয়ে থাকি আছে কন্ট্রাপন্ডিং আর টেরেসিং পিঞ্চ টেরেসিং আর চ্যানেল টেরেস নইলে বি কন্ট্রা ট্রেন্ডিং আমি কান নিচর মাটিকে পলাব নাটিব নিমিতে খেতে কাম করে এটু কারণ সব তারিখা তো লই কিনা কাম করেছি বলে মাটি একটা জায়গা তো হারাবলে থাকিয়া এটুকে বাঁচাই কিনা থাকি বলে পারে তারিখাবিলাক তো এড়িয়ে জানিয়েছে

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকবা মদব দিয়ে আছে বিপি লাগা কোনবা সবাল থাকলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি
1: কিছু জানকারী এন টি ই পি বার দিয়েছে।

Program te akol likhi kina pata ase, good evening sir, please play the song Tu Mile Dil Kile from the movie Criminal. Aru tu git karune person kuti kina likhi kina pata ase, Purnima Kilingpi and Friends, takhan laka Sati Khan, aru Purnima Kilingpi, takhane itu gana mangi ase, takhan likhi kina pata ase, number Adarsha Balipathar Asampara. Well, thank you so much Purnima and Friends for your message. To মই এতিয়া আপনি খান মাঙিয়া গানটো বজাই দি আছে, তো লিসনার্স খান এতিয়া শুনিব কুমার সানু আর কে ইয়াক নিকলাগা ওয়াস্তে ফিল্ম আছে ক্রিমিনাল

0: प्रोग्राम टेको लिखिकेने पठा আছে দিস ইজ লাকি পত্র গোলাঘাট আসাম পৰা তাই আইটু গানা ডেডিকেট কৰি দি আছে রমেশ পত্র রুনু পত্র ভাইকন মুন্ডা অমল বসুমতিরী বিমল বসুমতিরী দেবাশিষ হাজরিকা সুনীতা বসুমতিরী অঞ্জলি বসুমতিরী যোগেন্দ্র রংপি সোনালী এংটিপি নামা নবামি হাজারিকা এন্ড অল এফ এম ফ্রেন্ডস কইগেনা আর তাই খান গানা এটা মঙ্গিয়া আছে এই ভেড়িয়া ফিল্ম পৰা অরিজিৎ সিং লগা ওয়াস্তে সো লিসনার্স খান এটা শুনব অরিজিৎ সিং লগা ওয়াস্তে ফিল্ম আছে ভেড়িয়া
1: FM Dragoban 103 MHz
2: News, music and entertainment
1: FM Dragoban
2: FM 103 MHz
0: ওয়েল লিসনার্স খান এটা কোন গানে এটাই শুনে আছে আপনি এনকে জানাই দিয়ে আছে কি প্রোগ্রাম শুনে আছে আপনি খান FM Dragoban 103 MHz পড়া আর এটা যাই থাকা প্রোগ্রাম আছে আপনার পছন্দ করিয়া হিন্দি ফিল্ম গান প্রোগ্রাম দ্যাট ইজ এস এম এস রিকুয়েস্ট প্রোগ্রাম

প্রোগ্রামটা আকৌ শুনিব আপনাদের কুমার শানু লগা ওয়াস্তে ফিল্ম আছে দিল ওয়ালে আর তো গীত কারণে লিখি কিনা পাতা আছে আখুজো তাই লিখি কিনা পাতা আছে আখুজো বাট প্লিজ আপনি লগা জাগা লাগা নাম বি পিছে তো মেনশন করে দিবি তাই এই গানা ডেডিকেট করে আছে কেভি লেখো মেথা রকোভিলে মেথা অঞ্জলি পুনাম পূর্ণিমা রোজ সংতাম বিমল অপূর্বা পাতর আমাল তনুশ্রী যোগেন্দ্র রংপি ভিলি আসেভি খ্রিস্তি ভিকেশন হুইটনি চালিলা ডাক্তার জুবেন চোপি ব্রাদার্স চুবাকি জামের কিলিতলি ইয়থমি সেলিটু মন্দিরা রামনা অ্যান্ড ফর আর্জে টিয়া আর্জে আরংদি অ্যান্ড স্পেশালি

প্রোগ্রামটি আকৌ শুনিব আপোনালোকে লোফার ফিল্ম পৰা আছে মহম্মদ রফি লেখা ওয়াস্তে আর একটি গীতখানে লিখে কিনে পাতে আছে যোগেন্দ্র রংপিড়ি সোনালী এংটিপি আর ধরমপিড়ি ধরম।

কিরি রংপি সারি হি জান কার্বিয়ান লং আসাম পারা লিখে গিনা বতায় আছে আর তেখানি তো গানা তো ডেডিকেট করে দিয়ে আছে আমার ভাই কোন বীরেন চুবাকি জামের দেবাশী হাজরিকা আর বেশি সাথী খানার নাম লিখে গিনা আছে কিন্তু টাইম বি খতম হয়ে যাচ্ছে যে কারণে মই সব লাগার নাম তো নলে যাব কিন্তু সব সাথী খানকে তাই লিখে গিনা পাঠাই দিয়ে আছে আর শুনি থাকে সব কে কিনা লিখে আছে তো থ্যাংক ইউ সো মাচ লিখে গিনা পাঠাই দিয়ার কারণে।

0: পেটে বাচা বুকি কিনে পুইলা দিন মইনা হওয়া সময়তে HIV আর সিফিলিস কারণে টেস্ট করিব লাগে
1: HIV থাকা মা একজন লগত পড়া HIV আর কনজেনিটাল সিফিলিস তো তার পেটে থাকা বাচা লগত পড়া বাচাই কিনে থাকিব পারিব
0: যদি আপনার পজিটিভ হয়েছে বলে ট্রিটমেন্ট লোব পারিব আর আপনার লগা পেটে থাকা বাচাকে ইনফেকশন খান পড়া বাঁচাব পারিব
1: HIV টেস্ট করিবলে তো স্টেটে থাকা গভর্নমেন্ট হসপিটালস পুরাতে ফ্রি পড়া করিব পারিব
0: জানকারী এটা আপনার কেটে আছে নাগাল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি পড়া

0: চালা দিছে। মাটি কিরিয়া মাসলাইট আর পানবানি হওয়া পাশুটি ডিস্ট্রিক্ট লংলিং চাংটংয়া লংলিং তামলো লংলিং আবয় আর লংলিং থানচাং রাস্তাবরা কাটি যাইছে। ডেপুটি কমিশনার লগতে অফিসিয়ালস খান পুলিশ ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি PWD আর WGSপরা দুঃখ হওয়া জায়গা খান্ডি আজি যাইছে। অথরিটিসপরা কৈছে কি রাস্তা সাফা করে দিয়া কাম তো জারি যাই আছে। আকাশবাণী কহিমারপরা খবর আনি দিয়ে আছে। তাজা খবর শুনবর কারণে আমি খান লাগা এক চ্যান্ডেলস AIR নিউজ সেলার্স আর AIR আন্ডারস্কোর কহিমাদি ফলো করবি। আপনি খান বা এই খবর তো নিউজ অন ইয়ার অ্যাপ আর ইউটিউব চ্যানেল AIR নিউজ কহিমারপরা শুনি বলে পাব। ওয়েলকাম ব্যাক। আপনি খান জাম লাগা খবর শুনি আছে। প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুবা আজি কৈছে কি ইন্ডিয়ার নর্থ মেসিডোনিয়াপরা মজবুত জড়িত একে ডেমোক্রেটিক ভ্যালুস আর সামান্ডি ধরে কিনে দুবারা রাখিয়া মানিছে। তারপর জানাই দিছে কি ইন্ডিয়াপরা ITEC ট্রেনিং স্লট নর্থ মেসিডোনিয়াদি কোর্সেস খান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিলাই কিনা ডাবল করে দিবল আছে। প্রেসিডেন্ট কর্ডানা সেলজানোভস্কা দভোকা লগতে চর্চা করিয়া পাশদি স্কোপি দি মিডিয়া লগতে কথা করে প্রেসিডেন্ট মুর্মুবা কৈছে কি দুইটা ব্রাভি বাইলেটারাল কোঅপারেশন আর রিজিয়নাল আর গ্লোবাল ইস্যুস দি ভাবনা খান ভাগ করেছে।
1: আর্থিক সহযোগ আমার দ্বিপক্ষীয় সম্বন্ধ কা এক অত্যন্ত মহত্বপূর্ণ স্তম্ভ। হম আপনি দ্বিপক্ষীয় ব্যাপার কো দুগুণা কারণে পর ভি সহমত হুই। হামনে IT কৃষি ফুড প্রসেসিং ফার্মাসিউটিক্যালস টেক্সটাইলস তথা ট্যুরিজম হসপিটালিটি আর ফিল্ম মেকিং সহিত প্রমুখ ক্ষেত্র মে সহযোগ পর চর্চা। হাম স্বাস্থ্য সেবা মে সহযোগ পর আপনি দ্বিপক্ষীয় এগ্রিমেন্ট কো ভি রিনিউয়াল কর রহে হ্যায়।
0: দুইটা দেশ ভাবি হেলথ কেয়ার কর্পোরেশন দি এগ্রিমেন্ট সাই যাই কেনা স্পেশাল দরকারদো ট্রেডিশনাল সিস্টেমস দি রাখিছে। প্রেসিডেন্ট মুর্মুলাগা সাফাডো ইন্ডিয়ান প্রেসিডেন্ট একটাবরা নর্থ মেসিডোনিয়া দি এটু সবসে পহিলাবার যাই আছে। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা তাকিয়েটা বায়ো ফার্মাসিউটিক্যাল ইন্ডিয়া পরা বানাই দিয়া ডিঙ্কি ভ্যাকসিন কিউটিঙ্গা দি মার্কেটিং অথরাইজেশন কারণে মঞ্জুরি দিছে। এদেবরা কিউটিঙ্গা তো দেশ লাগা সবসে পহিলা অ্যাপ্রুভড ভ্যাকসিন বানাই কিনা ডিঙ্কি বিমার রখাই দিবলে আছে। ভ্যাকসিন তো 4 সাল বা 7 সাল কারণে চলাবলে মঞ্জুর দিছে। ভ্যাকসিন তো 40 দেশ অবধি ইউরোপিয়ান ইউনিয়ন ইউনাইটেড কিংডম সুইজারল্যান্ড ইন্ডোনেশিয়া মালয়েশিয়া আর থাইল্যান্ড খান মিলাই কিনা রিকুয়ালিটরি অ্যাপ্রুভাল পাইছে। ডেপুটি কমিশনার কহিমা বি হিনক পোচাম্বরা একটা মিটিং তো নর্থ ইস্ট ফেডারেশন অফ ট্রাক ওনার্স আর ড্রাইভার্স ইউনিয়ন লাগা রিপ্রেজেন্টেটিভ লগতে চেয়ার করেছে। মিটিং দি ট্রাকিং কমিউনিটি লাগা দোকান দিয়া ইস্যুস দি এতিয়া 10 চাকা থাকিয়া ট্রাকস আর ওভারলোডেড ভারী গাড়ি খান ন্যাশনাল হাইওয়েজ 29 আর থ্রু দি জোন পরা অক্টোবর তাক নাপলা বলে মানা থাকিয়া দি চর্চা করেছে। ডিসিবরা কৈছে কি কহিমা বাইপাস বানাই থাকিয়া আর মনসুন সময় হাইওয়ে অবস্থা কমজোর হয়ে যাওয়ার কারণে অল্প সময় মানা রাখি আছে। এডমিনিষ্ট্রেশন লগতে মানা রাখিয়া ওয়াপাস চাই যা বলে অনুরোধ করে ফেডারেশন বা কৈছে কি এইটোবরা ট্রাক মালিক আর ড্রাইভার্স লগতে বেশি টাকা পয়সা দুঃখ দিয়ে আছে। এইটোবরা 16 চাকা থাকিয়া ট্রাকস দি ম্যাক্সিমাম লোড লাগা 35 মেট্রিক টনস লগতে রিকিউলেটেড অবস্থা নিচে দি চলাবলি দিবলি আর একটা জয়েন্ট মনিটরিং কমিটি দি ডিস্ট্রিক্ট এডমিনিষ্ট্রেশন পুলিশ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট NHIDCL PWD আর ইউনিয়ন রিপ্রেজেন্টেটিভ মিলাই কিনা বানাই দিবলি প্রপোজ করেছে। ফেডারেশন বা ট্রাকস লাগা ওজেন্ডো ডিজিগনেটেড ওয়ে ব্রিজেস দি সাবলি ওভারলোডিং খিলাপি কারা সাজা দিবলি ওভারলোডিং গাড়ি খান দোসরা রাস্তা পর পোলাবলি আর দরকার খাল বা ট্রান্সপোর্ট করিয়া রখাই রাখিয়া সময় কমতি মিলাই দিবলি সুঝাব দিছে। শ্রী বুচেম্বরা বিশ্বাস জানাই কিনা ফেডারেশন বা আনিয়া এই সুইসি চার্জা করি কিনা এক্সামিন করি বলে কয়েছে। আর নাগাল্যান্ড সরকার বা কমিটিস কান্ডো স্টেট ডিস্ট্রিক্ট আর ব্লক লেভেলস বানাই কিনা ন্যাশনাল একশন প্ল্যান ফর ড্রাগ ডিমান্ড রিডাকশন আর নাশা মুক্ত বাহারেত অভিযান লাগা ঠিক ইমপ্লিমেন্টেশন করি বলে আছে। সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বা একটা নোটিফিকেশন দিয়া হিসাব দি মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এন্ড এম্পাওয়ারমেন্ট বা জানাই দিয়া পাশুটি কমিটিস কান্ডো বানাই দিছে আর স্টেটে ড্রাগ ডিমান্ড কমতি করে দিবলে ইনিশিয়েটিভ খান মনিটর করে ইমপ্লিমেন্ট করবলে আছে। স্টেট লেভেল স্টিয়ারিং আর মনিটরিং কমিটি চিফ সেক্রেটারি বা চেয়ার করে কিনা সেক্রেটারি সোশ্যাল ওয়েলফেয়ার মেম্বার

0: FM 103 megahertz.
1: Itu Akashwani Kohima, FM Tragapan 103 megahertz para penyiaran program Hunia Se. Hari ini Hunia Hobo, Hindi Film Gan program Duets and Chorus. So, RJ Jacob, apnian sab ke welcome kuriya se, swagat kuriya se, namaste aro, salam kuriya janai diya se. আপনি কেন লাগা ফিডব্যাক সাজেশনস নলে থটস থাকিছে কলে এটো নম্বরে লিখিও পারে 9436805333 আর লিখিও কানে কোড আছে FM স্পেস F ওয়াইল লিসনার্স কান প্রোগ্রাম শুরু করি দি আছে পয়লা গীত হনিব আপনলকে কিশোর কুমার আর আশা ভোসলে লাগা আওয়াজতে ফিল্ম আছে ইয়ে ওয়াদা রাহা আর তো গীত লিখিয়া হয়েছে গুলশান বাউরা মিউজিক দিয়া হয়েছে আর ডি বর্মন